Atlantik Oceania, Ozean von der Atlantik, Bern B, Raikonomo. আগামী আর্থিক বর্ষ প্রভৃতি তথা কার্যক্রম প্রসঙ্গে রাষ্ট্রপতি রামচন্দ্র কোবিন্দ আগামী আর্থিক বর্ষ 2083-84 কমিটি

না মুক্তি করে দুইটা গ্রামে সকারাত্মক হিসাবে যেটা করা চাই কিষান মূল্যের কুকুরা রাজ্য সমর্থন মূল্যের কুকুরা আছে বেশি পরিষ্কার পাওয়া কুকুরা আমার চাই কিষান কুকুর মহত্বপূর্ণ যেমন চাই উচিত মূল্যে পাওয়া এবং চাই গেলে আর দুসর কুড়া চাই মাত্র জন্মে করে আমার

0: বসেছি সুস্থ জীবন আপনাই
1: নিশানা রোগ ঘটাবার এই ডিহেভিয়ার জীবন খতবই সন্তুলিত খানা খাই ব্যায়াম শব্দ করি ধূমপান মদিনা বসে দূর রহি আর ভাল নিয়ন্ত্রণ করি
0: আজ পূর্বে কাজী জীবন যাত্রা নিশানা রোগ বসে বাজি সুস্থ জীবন আপনাই
1: রেডিও পূর্বাভা এফএম সহকারে স্বাস্থ্য কাহিনী বর্তি আছে জনৈক মজারি সন্দেশ
2: সাইকেল দেখে মনে হয়

রেডিও কার্যক্রম খাদ্য অনুষ্ঠান অঞ্চল সভাপক্ষ আর্থিক সর্ম রেডিও গুণাবের প্রচার কার্যক্রম এই কার্যক্রম সমারোহ

0: সাপেক্ষে বিধি অথবা কঠোর কঠোর কঠোর করে বিধিনে আগে উঠেছিল তার মতলব উহা আগে উঠিলা বিধি আর সাহেবের প্রয়োগ প্রতিভাটা দুলাই মাসে আগে উঠিলা বিশ্বের ভাটপটিজি দক্ষিণের পাঁচ থেকে দুলাই থারু
1: আমি আদিবাসী।

0: আমার কিছুদিন পরিমাণ সাবজেক্ট কাজে থাকবে দাদা। আপনি সিআইএন এসে প্রসার দিলেন তাজা খবর।
1: সংসদীয় প্রণালী প্রতি কর্তৃপক্ষ আশঙ্কা উৎপন্ন হয়েছে।